গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউ থালে সুনেরা বাসাবির মারি করসা বিতরে আগল ছেউ থাল রোরা আমরো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে।

বিজুলি বাতি সাইলং এ ফেম জাতি সবাই জানালাই নমস্কার। দাম পয়সা গনে মাইলে এতি বানে সবাই জানালাই নমস্কার। ভাতেরা পাক রুদু ঐনা গুদু অতি উন্নত পাক গুমান।

0: গানে শাশু ফানাই ফানে লনে
1: মিলাউন মিল্ছ
2: কাটের মিলাইহাল তারপর শুরু
0: গরু না

0: আপনি নেই জাগির খানে মৌকা তো আকো থু নে পর
1: তর সর কি সোচের বসনি হই না মারি জাগির কো অবসর আকো ছ বনি গরে খাই হাল হই
0: আপনি নেই অব খানা তো হুনতো নে তর কে গর্নে মোটরসাইকেল নাই চালানো জানে কো হুনু পর্চ ভনের ভন্দিও তো সকি গনে
1: এরা এরা ইনকা মোটা বুদ্ধি জাগির খানা পঞ্চ শিব চাইন মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার জানে মারি কার মোটর সাইকেল স্কুটার শিখনে নি ওই না
2: হো তো দোলখা জেলা ভীমেশ্বর নগরপালিকা ওড়া নম্বর 6 স্থিত আর্মি